আপনি ডেলি কেন্দ্রর হিন্দি বাতরি 5:05 বিবিধ ভারতীর অনুষ্ঠান 5:15 আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের আঞ্চলিক বাতরি আমি শুনবলে পাব 5:25 5:45 আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের শিক্ষকর অনুষ্ঠান আর 6:00 আঞ্চলিক বাতরি রিলে করে শুনা হব 6:10 কৃষকবাণী 6:40 অনুষ্ঠান পরিচিতি 6:45 আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের আঞ্চলিক বাতরি অনুষ্ঠান পরিচিতি 7:05 সমবেত কণ্ঠর গীত 7:10 বর্তমানের কেন্দ্রীয় সরকারের দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে আকাশবাণী দিল্লী কেন্দ্রে আগবা বিশেষ সমীক্ষামূলক অনুষ্ঠান রিলে করে শুনা হব সাত বাজি 45 হিন্দী বোলছবি গীতের অনুষ্ঠান সুরলহরী 8:00 আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের অসমীয়া মুখ্য বাতরি 8:02 যুৱা ৰাগিণী অনুষ্ঠানটি শুনবলে পাব 8:32 অসমীয়া বোলছবি গীত 8:45 আকাশবাণী দিল্লী কেন্দ্রের সামাচাৰ সন্ধ্যা আর 9:00 News@9 রিলে করে শুনা হব 9:15 অসমীয়া গীত 9:25 আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের নিশার আঞ্চলিক বাতরি নিশা 9:30 ভবেন্দ্রনাথ শইকীয়ার রচিত নাটক শান্তশিষ্ট হৃষ্টপুষ্ট মহাদুষ্ট আজি চতুর্থ খণ্ড অনুষ্ঠান পরিচিতি ইমানেই এ আকাশবাণী নগাঁও এটি আগবাইছো ভক্তিমূলক গীতর অনুষ্ঠান উপাসনা

নিবেদিতা গায়নে পরিবেশন করা ক্রমে শ্রী শ্রী শঙ্করদেব আর শ্রী শ্রী মাধবদেব বিরচিত বরগীত শুনিলে। এফ এম বেণ্ডর 102.7 মেগাহার্জ আর নিউজ অন এআইআর এপত অনুষ্ঠান শুনিছে আকাশবাণী নগাঁও কেন্দ্রযোগে। এতিয়া ক্রমে 7 বজাত আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের নিয়োগ বাতৰি আর 7:05 বাতৰি রিলে করে শুনোৱা হব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক একেরাহে সর্বাধিক সময়ের শাসনের দায়িত্বত থাকা প্রথমগী নির্বাচিত প্রধানমন্ত্রীরূপে পরিগণিত হওয়ার অভিনন্দন জানায় এটা প্রস্তাব গ্রহণ করে। কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে আজি আকাশবাণীর জয়পুর কেন্দ্রত 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন FM ট্রান্সমিটার মুক্তি করব আর সাংস্কৃতিক মন্ত্রালয়ের সংগীত নাটক অকাডেমি ফেলোশিপ, সংগীত নাটক অকাডেমি বঁটা আর উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার ঘোষণা করেছে। এটার বাতৰি মানে পরবর্তী বাতৰি বুলেটিন পুৱা 7:55 মিনিটত।

0: জিলার রেহরুপ।
1: নমস্কার, জিলার রেহরূপত আজি আপনালোকক লৈ যাম দক্ষিণ হালমারা মানকাসার জিলালৈ। আজি আমার সঙ্গী হৈছে শেখ জেসমিনারা পারভিন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ হালমারা মানকাসার জিলাত ব্যাপক উৎসাহ উদ্দীপনার বিভিন্ন পরিবেশ সজাগতামূলক কার্যসূচী রূপায়ণ করা হয়। জিলাখনৰ মানকাসার আৰু ফেকামারি উন্নয়ন খণ্ডৰ অধীনস্থ 35খন গাঁও পঞ্চায়তত প্রায় 1,00,000 গছপুলি রোপণ কৰি পরিবেশ সংরক্ষণৰ এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ কৰা হৈছে। এই বিষয়ে শ্রীক জেসমিনারা পারবিনে লৈ আহিছে এক প্রতিবেদন।
2: অসম রাজ্যিক গ্রাম্য জীবিকা অভিযানের উদ্যোগত আত্মসহায়ক গোটসমূহৰ সদস্যসকলৰ মাজত বৃহৎ পৰিমাণে গছপুলি বিতৰণ কৰা হয়। বিতৰণৰ পিছত সদস্যসকলে নিজৰ ঘৰ, পথৰ কাষ, বিদ্যালয়, চৌহদ আৰু বিভিন্ন ৰাজহুৱা স্থানত গছপুলি ৰোপণ কৰে। এই পদক্ষেপৰ জৰিয়তে সেউজীয়া পৰিৱেশ গঢ়ি তোলা, জলবায়ু পৰিৱৰ্তনৰ কুপ্ৰভাৱ হ্ৰাস কৰা আৰু পৰিৱেশ সংৰক্ষণৰ ক্ষেত্ৰত জনসাধাৰণৰ মাজত সজাগতা বৃদ্ধি কৰাৰ কাৰণে গ্ৰহণ কৰা হৈছে। এই উপলক্ষে যোৱা 6 জুনত ফেকামাৰি উন্নয়ন খণ্ড 5-star CLF কাৰ্যালয়ৰ চৌহদত এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অসম ৰাজ্যিক গ্ৰাম্য জীৱিকা অভিযান, ফেকামাৰি উন্নয়ন খণ্ড আৰু জিলা মিছন ব্যৱস্থাপনাৰ গোটৰ যৌথ উদ্যোগত আয়োজিত অনুষ্ঠানত বিশেষভাৱে পৰিৱেশ সংৰক্ষণ, পৰিচ্ছন্নতা অভিযান, প্লাষ্টিকমুক্ত সমাজ গঠন আৰু অধিক সংখ্যক গছপুলি ৰোপণৰ প্ৰয়োজনীয়তাৰ ওপৰত বিশেষভাৱে আলোচনা কৰা হয়। অনুষ্ঠানত উপস্থিত থাকি ফেকামাৰি খণ্ড উন্নয়ন বিষয়া বাবধন আলীয়ে পৰিৱেশ প্ৰদূষণ ৰোধৰ ক্ষেত্ৰত সকলোকে দায়িত্বশীল ভূমিকা গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনায়। তেওঁ লগতে জানিবলৈ দিয়ে যে জিলাখনৰ বিভিন্ন হাট বজাৰ, ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান আৰু জনবহুল স্থানত শীঘ্ৰেই এক বিশেষ অভিযান চলোৱা হ'ব। নিষিদ্ধ পলিথিনৰ ব্যৱহাৰ ৰোধৰ উদ্দেশ্যে ইতিমধ্যে অভিযানকাৰী দল গঠন কৰা হৈছে আৰু নিয়ম ভংগকাৰীৰ বিৰুদ্ধে প্ৰয়োজনীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বুলি খণ্ড উন্নয়ন বিষয়া বাবধন আলীয়ে প্ৰকাশ কৰিছে।
1: দক্ষিণ হালমারা মানকাসার জিলার বাংলাদেশ সীমান্তবর্তী দীপসর গাঁও রাইজে প্রায় 1,00,000 টাকা ব্যয় করে এখন বাঁহর সাঁকো নির্মাণ করেছে। স্থানীয় লোকসকলের সহযোগিতা আর শ্রমদানের জড়িয়ে নির্মিত এই সাঁকোখনের জড়িয়ে প্রতিদিনে সহস্রাধিক শিক্ষার্থী আর সাধারণ লোকে যাতায়াত করে। এই সন্দর্ভত আগবাইছো আমার সংবাদদাতা শেখ জেসমিনারা পারভিনের এক রিপোর্ট।
2: দক্ষিণ হালমারা মানকাসার জিলার বাংলাদেশ সীমান্তবর্তী দীপসর গাঁত রাইজে প্রায় 1,00,000 টাকা ব্যয় করে এখন বাঁহর সাঁকো নির্মাণ করেছে। স্থানীয় লোকসকলের সহযোগিতা আর শ্রমদানের জড়িয়ে নির্মিত এই হাঁকোখনের জড়িয়ে প্রতিদিনে সহস্রাধিক শিক্ষার্থী আর সাধারণ লোকে যাতায়াত করে। বিগত প্রায় 10 বছর ধরে রাইজে নিজা উদ্যোগত হাঁকোখন নির্মাণ আর সংরক্ষণ করে আসছে। অঞ্চলবাসী এই সমূহীয়া প্রচেষ্টার জড়িয়ে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখি একতা আর আত্মনির্ভরশীলতার অনন্য নিদর্শন দাঙি ধরেছে। ইফালে গাঁওবাসী নবনির্বাচিত বিধায়ক মহিবুর রহমান আর রাজ্য সরকারের ওসরত উক্ত স্থানত এখন স্থায়ী RCC দলং নির্মাণ করে দিয়ার আহ্বান জানাইছে।
1: ভারতের লোকপিয়াল 2027 সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষিণ হালমারা মানকাসার জেলার প্রশাসনে আয়োজন করা প্রথম পর্যায়ের হাউস লিস্টিং এন্ড হাউসিং সেন্সাস বিষয়ক তিনদিনিয়া জেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যসূচীর সামরণি পড়েছে। এই বিষয়ে বিতং বর্ণনার সুতরাং ইয়া আমার সংবাদদাতা শেখ জেসমিনারা পারভিন।
2: 2-4 জুন জিলা আয়ুক্তর কার্যালয়ের সভাকক্ষত অনুষ্ঠিত এই প্রশিক্ষণ জিলাখনের বিভিন্ন বিভাগের বিষয় কর্মচারীসকলে অংশগ্রহণ করে। প্রশিক্ষণত গৃহ তালিকাভুক্তকরণ, গৃহগণনা, তথ্য সংগ্রহ, নথিভুক্তকরণ আর ডিজিটাল পদ্ধতির ব্যবহার সম্পর্কে বিস্তৃত দিক নির্দেশনা প্রদান করা হয় যাতে আগন্তক লোকপিয়ল কার্য সুচারুরূপে সম্পন্ন করবা যায়। প্রশিক্ষণ কার্যসূচীর সামরণির পিছত যাওয়া বৃহস্পতিবার জিলা প্রশাসনের উদ্যোগত এক সংবাদমেল অনুষ্ঠিত হয়। সংবাদমেলত ভারতের উপ মহাপঞ্জীয়ক ভারতী চন্দাই লোকপিয়লর 2027 বিভিন্ন নীতি নির্দেশনা, তথ্য সংগ্রহের পদ্ধতি, প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমক অবগত করে। তেওঁ কয় যে দেশের উন্নয়নমূলক পরিকল্পনা, সম্পদ বন্টন আর জনকল্যাণমূলক আঁচনি রূপায়ণের ক্ষেত্রে লোকপিয়লের তথ্য অতি গুরুত্বপূর্ণ। লোকপিয়লের কার্য সফলভাবে সম্পন্ন করবলৈ জনসাধারণের সক্রিয় সহযোগিতা আর সঠিক তথ্য প্রদান করা একান্ত প্রয়োজনীয়। জিলা প্রশাসনে জানিবলৈ দিয়া মতে আগন্তক লোকপিয়লের কার্য সঠিক, স্বচ্ছ আর সময়ত সম্পন্ন করার লক্ষ্যে পর্যায়ক্রমে অধিক প্রশিক্ষণ আর সজাগতামূলক কার্যসূচী গ্রহণ করা হব।
1: আজিলৈ সময় হল জিলার রেহরূপৰ পৰা বিদায় লওয়ার। কাইলৈ পুৱা 9:15 পুনৰ লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ বিদায় লৈছো। নমস্কাৰ।

আজির নাট্যানুষ্ঠানৰ নিবেদন ফজিল। রচনা সতীশ দাস। ফজির দুটা যুগর সাক্ষী। বর্তমানত থিয় হয়ে ফজিরে এবার ঘুরি চাইছে

0: দিদি,
1: আরে কোন রে? হ্যাঁ গোপাল, লগত একটু কোন রে?
0: ইয়ার নাম ফজিল, বেচারে দুই তিনিদিন নোখোৱাক টাউনত ঘুরি ফুরছে, এবার জেলত পড়ছে, তেতিয়ার পর মই ইয়াক চিনি পাও। আচ্ছা দিদি, তো এটা কাম কর, মোর তো জানাই ভাই ঘর ভাড়ি একো নাই, ইয়াক কেইটামান দিন তই রাখ, পিছত চাম কি করিব পারো।
1: আরে দেখিছই মোর এই ভঙা ঘর বাড়ি, ইয়াক নো কোত থাকিবলে দিও?
0: আরে দিদি, ইতো কোনো রাজা জামিদারৰ লড়া নহয় যে বহিবলে সিংহাসন লাগিব, শুবলে পালেং লাগিব, মাতিয়ে পাতিয়ে পড়ে থাকিব। আচ্ছা ভাত কেটা খরচ বারে মই দি দিম, যা আস্তে ধীরে কিবা এটা ইয়ার লাইন লগাব লাগিব।
1: লাইন তোর লাইন? ছি ছি ছি ছি ছি, হ্যাঁ ঠিক আছে শিথাও, কিন্তু ইয়াক তোর লগত দিব নোৱাৰি। আই গোপাল তই এতিয়া যা, নহলে তোর যিমান নিচা লাগিব সিমান হাল্লা বাড়িব। সালাম মাতা।
0: আরে শুন দিদি, ডাঙর ডাঙর মানুষে মিটিংত লেকচার দিয়ে, আমি জেনিবা তোর তাতে অল্প লেকচার মারিল, তুই কিয় বেয়া পা?
1: যা যা বেইমান তই, সালা সিধা রাস্তাত পয়সা কামাব না জানো? মই দেখিছ কেনেকে পান তামোলর দোকান দেখাইছো, তই তো পারো। কিয় হাহিলি?
0: আরে দুনিয়ার মানুষে তেরা বেকার রাস্তায় গই ডাঙর ডাঙর বিল্ডিং খাচ্ছে, আর তই সিধা রাস্তা থাকি মুঠি খাবলে না পাও। আবে দিনে দিনে দেখুন তোর ঘর সাল উরুখিয়া কইছে।
1: আই হইছে হইছে, যা লেকচার বন্ধ করি জাগে।
0: কথা কথা কলে বেয়া পা। আচ্ছা নকও দে, যাও দে। আবে চোকরা
2: সেই সেই দিদি তাতেই থাকিবলৈ ল'লোঁ। দুনিয়াত কোন মানুহ বেয়া কোন মানুহ ভাল মোৰ বুজিবলৈ টান লাগিল। দিদিক লাহে লাহে নিজৰ আম্মাজানৰ ৰকম লাগি আহিল। মোৰ আম্মাজান আৰু দিদিৰ মাজত যেন কোনো তফাত নাই, কোনো তফাত নাই। সেইরকম মোৰ ভাব হ'ল বুজিছ, দিদিৰ প্ৰতি মোৰ মৰম বাঢ়ি গ'ল। হ বাঢ়ি গ'ল
1: দিদি,
2: তই মোক ভাত দিলি, থাকিবলৈ দিলি, জীয়াই থকা ৰাস্তা দেখুৱাই দিলি, এতিয়া আকৌ তই তেনেকে কিয় কৈছ দিদি?
1: জান ফজিল, দুনিয়াখন একেবাৰে কিবা, মই মানুহৰ ঘৰে ঘৰে হাতত নাৰিকলৰ কোৰোকা লৈ ভিক্ষা খোজোতে মই খুব কষ্টত দিন কটাইছিলোঁ। কতৰ বেয়া কথা শুনিলোঁ, কতৰ গালি গালাজ শুনিলোঁ। যেতিয়াৰ পৰা এই পাণ দোকানখন দিবলৈ ৰ'লোঁ মোৰ ইজ্জত ৰ'ল, কিন্তু পেট ভৰাই খাবলৈ নোপোৱা হ'লোঁ। হ'ল কি হ'ল, তথাপি এয়ে বহুত ভাল বুজিছ।
2: এৰা দিদি, জামানা বদলিল দিদি। বাৰু এই গোপাল কাকা আজি বহুদিন অহা নাই দিদি।
1: হ্যাঁ তার কথা নকবিব পায়, মাহৰ 30 দিনৰ 25 দিনেই সি জেলত থাকে। ফজিৰ
2: দিদি,
1: এটা কাম করছন।
2: কোৱা।
1: যাচোন সন্ধিয়া হল, গোসাঁই থানৰ চাকিটো তয়েই জ্বলাই দেগে। আজি মোৰ গাটো বৰ বেয়া, উঠিবৰ মনেই যোৱা নাই অ।
2: কিন্তু কিন্তু দিদি, মই মই জ্বলালে
1: জানো? নহয় অ, যা, মোৰ গা বেয়া কাৰণেহে কৈছোঁ, আজি বৰ জ্বৰ জ্বৰ লাগিছে অ গাটো।
2: তেতিয়াহ'লেতো
1: যা,
2: তেতিয়াহ'লে
1: আই তেল সেই বটলটোতে আছে।
2: তেল? আচ্ছা মই জ্বলাওঁ নহয় দিদি।
1: জ্বলা জ্বলা।
2: এই

জন্য মানব হই যায় যন্ত্র শহর বন্য জন অরণ্য মানব হই যায় যন্ত্র।

দিশ আলোচনা কৰিছিলোঁ। আজি আমি পত্ৰ লেখন বা লেটাৰ ৰাইটিং শিক্ষণ সম্পৰ্কে কিছুমান পাঠদান কৌশল আলোচনা কৰাৰ প্ৰয়াস কৰিছোঁ। ইয়াত আমি ঘাইকৈ ব্যক্তিগত পত্ৰ লেখন বা পাৰ্চনেল লেটাৰ আৰু আনুষ্ঠানিক পত্ৰ লেখন বা ফৰ্মেল লেটাৰ লৈছোঁ। আনুষ্ঠানিক পত্ৰৰ ভিতৰত কেৱল বাতৰি কাকতৰ সম্পাদকলৈ চিঠি বা লেটেষ্ট টু দি এডিটৰ এই প্ৰকাৰৰ পত্ৰহে আলোচনাৰ পৰিধিলৈ আনিছোঁ। প্ৰথমে ব্যক্তিগত পত্ৰ লেখনৰ প্ৰসংগলৈ আহিছোঁ। এই প্ৰসংগত ইংৰাজ নিবন্ধকাৰ এ জি গাৰ্ডিনাৰৰ এটা মন্তব্য উল্লেখ কৰিব খুজিছোঁ। তেখেতে মন্তব্য এটা কৰিছিল, ইন দ্য গ্ৰেট চেন্স লেটাৰ ৰাইটিং ইজ এ লষ্ট আৰ্ট। আমাৰ বোধেৰে গাৰ্ডিনাৰৰ মন্তব্যটো লেটাৰ ৰাইটিং ইজ এ লষ্ট আৰ্ট বৰ আগবঢ়া আছিল, কিয়নো সেই সময়ত টিভি, ইণ্টাৰনেট আৰু মোবাইল ফোন নাছিল। বৰং আমি আজিহে ক'ব পাৰোঁ যে লেটাৰ ৰাইটিং ইজ অন ইটছ ৱে টু বিকামিং এ লষ্ট আৰ্ট। শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল, আপোনালোকে বোধ কৰোঁ একমত যে মোবাইল ফোনৰ এছ এম এছৰ যুগতো ব্যক্তিগত চিঠি পত্ৰ লেখনৰ আৰু শিক্ষণৰ গুৰুত্ব কাহানিও হ্ৰাস নেপায়। শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল, আপোনালোকে নিজৰ নিজৰ বিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীক ইমান দিনে পত্ৰ লেখন শিকাই আহিছে। আপোনালোকে নিশ্চয় চিঠি এখনৰ অংশবোৰ এনেদৰে ছাত্ৰ ছাত্ৰীৰ লগত আলোচনা কৰি আহিছে। প্ৰথমে হেডিঙৰ কথাটো নিশ্চয় কৈছে আপোনালোকে। এইখিনিতে আপোনালোকে হয়তো ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা এনেধৰণৰ প্ৰশ্নৰ নিশ্চয় সন্মুখীন হৈছে, ময়ো হৈছোঁ। ছাত্ৰ ছাত্ৰীসকলে এনেদৰে সোধে, ছাৰ, হেডিঙৰ বিষয়ে দুটা প্ৰশ্ন আছিল। প্ৰথমটো হ'ল, হেডিংটো কিছুমান পত্ৰ লেখন শিকোৱা কিতাপত সোঁফালে ওপৰত দিয়ে, কিছুমান কিতাপত আকৌ বাওঁফালে ওপৰত দিয়ে। আনকি চি বি এছ ই পাঠ্যক্ৰমৰ যিবিলাক গাইডবুক আমি দেখিছোঁ সেইবিলাকতো বাওঁফালে ওপৰত আছে। আমি কোনটো পদ্ধতি গ্ৰহণ কৰিলে পৰীক্ষকগৰাকীৰ বাবে গ্ৰহণযোগ্য হ'ব? এই প্ৰশ্নৰ উত্তৰ সাধাৰণতে এনেদৰে দিব খোজোঁ। আজিকালি বহুতে ইমেইল যোগে পত্ৰ প্ৰেৰণ কৰে। কম্পিউটাৰত চিঠিখন লেখোঁতে বাওঁফালৰ মাৰ্জিনটোত হেডিং, চেলুটেশ্যন, কমপ্লিমেণ্টেৰী ক্লোজ আৰু স্কেন কৰা ছিগনেচাৰ বা নামটো দিয়া হয়। এইধৰণে দিওঁতে অলপ সুবিধাও পায় লেখাজনে সেইধৰণে ব্যৱহাৰ কৰে। আমি চিঠি পৰম্পৰাগতভাৱে হেডিংটো সোঁফালে ওপৰত দি আহিছোঁ, দি ভাল পাওঁ। আনকি আমাৰ ব্যক্তিগত অভিজ্ঞতা যে যদিও ছাত্ৰ ছাত্ৰীসকলে চি বি এছ ই গাইডবুকৰ কথা কৈছে, চি বি এছ ই শিক্ষা পৰিষদৰ অধ্যক্ষই অসম মাধ্যমিক শিক্ষা পৰিষদৰ অধ্যক্ষলৈ দিয়া চিঠিৰ নমুনা আমাৰ দৃষ্টিগোচৰ হৈছে। মন কৰিছোঁ যে তেখেতসকলেও যেতিয়া চিঠি লিখে আমাৰ পৰম্পৰাগত পদ্ধতিতে চিঠি লিখা আমি দেখিছোঁ। ছাত্ৰ ছাত্ৰীসকলে পচন্দ মতে যিকোনো এটা পদ্ধতিকে ল'ব পাৰে, সোঁফালেও দিব পাৰে, বাওঁফালে মাৰ্জিনতো দিব পাৰে। এই ক্ষেত্ৰত পৰীক্ষাৰ বহি মূল্যায়নৰ বাবে প্ৰস্তুত কৰা মেমৰেণ্ডাম অৱ ইনষ্ট্ৰাকশ্যন টু এক্সামিনাৰ্ছত নিশ্চয় মনত ৰাখিব যে এই ফৰ্মটোৰ ক্ষেত্ৰত তাৰতম্য দেখিলে তাত যেন ছাত্ৰ ছাত্ৰী পিনেলাইজ নহয়। ছাত্ৰ ছাত্ৰীৰ দ্বিতীয় প্ৰশ্নটো আহে এইবাবেই যে ইংৰাজী ব্যাকৰণ ৰচনাৰ বহুতো কিতাপ পত্ৰ আছে আৰু প্ৰায়বোৰতে ইখনৰ লগত সিখনত মিল নাথাকে। ব্যক্তিগত চিঠিৰ হেডিঙত লেখকৰ নাম দিয়া নহয় সাধাৰণতে, কেৱল প্ৰথমে ঘৰৰ নম্বৰ, তাৰপাছত পত্ৰ নম্বৰ, চুবুৰীৰ নাম, চহৰৰ নাম, ডাকঘৰৰ তাৰিখটো দিয়া থাকে। ছাত্ৰ ছাত্ৰীৰ প্ৰশ্ন আহিব পাৰে, ছাৰ, কেতিয়া চেলুটেশ্যনত ছাৰ লিখিব লাগে, কেতিয়া ডিয়াৰ ছাৰ লিখিব লাগে? ব্যক্তিগত চিঠি সম্বোধন কৰোঁতে ডিয়াৰ ফ্ৰেণ্ড ক'ব পাৰিনে? নামটো দি ডিয়াৰ অনিতা, ডিয়াৰ বৰুণ এইধৰণে ক'ব পাৰি। আজিকালি পৰীক্ষাত প্ৰশ্নবোৰত এটা গট আছে, দিয়াই থাকে, ইউ আৰ বৰুণ অব্লিক বৰ্ণালী, ৰাইট এ লেটাৰ টু ইয়ৰ ফ্ৰেণ্ড
দীপক দীপা এবাউট এই ধরনের প্রশ্নটি দিয়া থাকিলে পত্র লেখকজনে নিজকে বরুণ বলে ভাবিলে বা বর্ণালী বলে ভাবিলে আর দীপা বা দীপকলে চিঠিখন লিখিলে। যদি কাল্পনিক নাম না থাকে, ছাত্রছাত্রীয়ে যদি কিবা একটা নাম দি চিঠিখন লিখে নিশ্চয় গ্রহণযোগ্য হব। ডিয়ার ফ্রেন্ড সম্বোধনটো সেলসর চিঠিবিলাকর নিচিনা লাগে। তদুপরি একান্ত অফিসিয়াল পত্রত স্যার ম্যাডাম সম্বোধন করা হয়, আর ডিও পত্র বা ডেমি অফিসিয়াল পত্রত ডিয়ার স্যার লিখা হয়। আপনাদের চিঠিখনের সামরণির আলোচনা করতে হয়তো এনে প্রশ্নের সম্মুখীন হয়েছে, কেতিয়া ইয়ার্স ফেইথফুলি লিখিব লাগে, কেতিয়া ইয়ার্স সিনসিয়ারলি লিখিব লাগে, কেতিয়া ইয়ার্স ট্রুলি লিখিব লাগে। এই কথাখিনি সেলুটেশন বা সম্বোধনের লগতে আলোচনা করা ভাল, এইভাবে যে সেলুটেশনটোয়ে নিরূপণ করে কমপ্লিমেন্টারি ক্লোজটো কেনে হব। ধরক ছাত্রছাত্রীর কিবা কারণত অফিসিয়াল পত্র এখন লিখিব লগা হল, কোনবা এজন ছাত্রর সাইকেলখনকে যেনিবা হেরাল, থানার বিষয়ালয় অফিসার ইনচার্জলৈ চিঠি এখন তেও দিব লগা হল, তেতিয়া তেও চিঠিখনত বিষয়াগৰাকীক ডিয়ার স্যার নকয়, তেও উপর লিখিলে টু দি অফিসার ইনচার্জ আমগুড়ি পুলিশ স্টেশন আমগুড়ি, তারিখটো দিলে, তারপর ডিয়ার স্যার এইদরে নকয়, স্যার বলে সম্বোধন করব, তারপর কথাখিনি কব যে সাইকেল হেরালে বিবরণটা দিব, আর চিঠিখন সামরিব ইয়ার্স ফেইথফুলি বলে। যেতিয়া চিঠিখন স্যার বলে সম্বোধন করা হয় তেতিয়া সেলুটেশন কমপ্লিমেন্টারি ক্লোজটো ইয়ার্স ফেইথফুলি হয়। অন্য একটা উদাহরণ শুনক, ধরক ছাত্রছাত্রীয়ে কোনো সদাশয় ব্যক্তিলৈ কিবা কারণত চিঠি এখন লিখিব লগা হৈছে, তেওঁলোকে ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম সম্বোধন করিব, আর তেতিয়া চিঠিখন সামৰোতে ইয়ার্স সিনসিয়ারলি বলিব। গতিকে স্যার বলে কলে ইয়ার্স ফেইথফুলি হল, ডিয়ার স্যার ডিয়ার ম্যাডাম বলে কলে ইয়ার্স সিনসিয়ারলি হল। অবশ্যই প্রধান শিক্ষকলৈ বা প্রধান শিক্ষয়িত্রীলৈ লিখা চিঠিত সামরণীত ছাত্রছাত্রীয়ে ইয়ার ওবিডিয়েন্ট পিউপিল বলে লিখা পরম্পরাটো এটা বহু বছর ধরে চলি আহিছে, ইয়াত আপত্তি করবলগা কারণ নিশ্চয় নাই। ইয়ার্স সিনসিয়ারলি আর ইয়ার্স ট্রুলি সমপর্যায়ের, বাতরি কাকতর সম্পাদকলৈ লিখা চিঠিত ইয়ারে যিকোনো এটা দিব পারি। কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা হল বহুতে ইয়ার্স ফেইথফুলি ইয়ার্স সিনসিয়ারলি আদি লেখোতে ইয়ার্সটোত এপোস্ট্রফি এস দিয়ে, এইটো এটা সাংঘাতিক ভুল। বানানোর বাবে শিক্ষক শিক্ষয়িত্রীয়ে মই সদায় লগত রখা দুখন কিতাপর নাম দিছো, এক দি অক্সফোর্ড ডিকশনারি ফর রাইটার্স এন্ড এডিটর্স, দুই নিউ হার্টস রুলস দ্য হ্যান্ডবুক অফ স্টাইল ফর রাইটার্স এন্ড এডিটর্স। নিউ হার্টস রুলসর 64 পৃষ্ঠাত থকা এই রুলটো শুনক, ডু নট ইউজ এন এপোস্ট্রফি ইন দ্য পজেসিভ প্রোনাউন হার্স ইটস আওয়ার্স ইয়ার্স দেয়ার্স। স্পষ্টকে হার্টস রুলস এটা আমি পাইছো, এপোস্ট্রফি এস ব্যবহার করা নয়, ইয়ার্স সিনসিয়ারলি এপোস্ট্রফি এস ব্যবহার নকরিব। কিয় নকরিব? হার্টস রুলসত এই কথা স্পষ্টভাবে দিয়া আছে যে ডু নট ইউজ এন এপোস্ট্রফি ইন দি পজেসিভ প্রোনাউন্স হার্স ইটস আওয়ার্স ইয়ার্স দেয়ার্স, এইবিলাকত এপোস্ট্রফি এস নহয়। বহুতে এনে এটা প্রশ্নরে নিশ্চয় সন্মুখীন হয়েছে, চিঠিখন শেষ হওয়ার পাছত তললৈ লেফাফা এটা আঁকি তাত কালৈ চিঠিখন পঠিওৱা হৈছে তেওঁলৈ বা তেখেতলৈ ঠিকনা এটা দিব লাগে নে নালাগে। আমি বহুতেই ভাবোঁ যে ঠিকনাটো চিঠিখনৰে এটা অংশ, পৰীক্ষাৰ প্ৰশ্নটোত ৰিচিভাৰৰ ঠিকনা দিয়া নাথাকিবও পাৰে, তেনে ক্ষেত্ৰত কাল্পনিক ঠিকনা এটা দিব পৰা যায়। কাল্পনিক ঠিকনা এটাই প্রশ্ন কাকতর নির্দেশনা ডু নট রিভিল ইয়র নেম এন্ড আইডেন্টিটি কথাখার উলঙ্ঘা নকরে। এইখিনিতে ব্যক্তিগত চিঠির একটা নমুনা দিছো, ওয়ান অফ ইয়র ফ্রেন্ডস
has invited

0: due to his her sister's wedding, but for some reasons you cannot go. Write a letter thanking him her for the invitation and giving the reason why you cannot attend the wedding ceremony. Prothome mon koribo je prashnotot kone kaloi chitikon likhise nam dia hua nai gotike porikharthi gorakie duta nam aru thikona thik korilobo lagibo heading to jathasthanot upojukto bhabe likhi salutation tot dear oditi ba dear onil kiba eta di jaloi ke likhise sei dhorone sambodhon eta dibo dear friend nidi ekhini diya pasot koma eta dile diya pasot paragraph kori enedore arambho koribo pari mon koribo je ei chiti khonot chatra ba chatri gorakie ekhon chitir reply eta dise chiti khon asil teok bayakor bialoi matise gotike prothome teo reply to dibo thank you very much for your letter inviting me and my parents to the wedding ceremony of your elder sister Priti Baidu to be held at your village home in Nahargurri Ghat. I'd have loved to attend the wedding ceremony of Priti Baidu, but for an urgent engagement that would require us to be present at Naugaon on that day. In fact, we will be leaving for Naugaon on the day preceding the wedding and shall be there for about a week. I'd like to let you know that an uncle of ours has passed away and his Shraddha is on that day. Hope to see you after the function. Your loving friend, Ria. Tapasot thikonatu dibalage. Ekedore thikonatu likha poddhotitu, Oditi ba Onilole chitikhon didore likha hoise, sei dhorone likhibo pari. Etia, batori kakotor sampadokoloi likha chiti kotha, dutaman kotha ekhinte koi loisu. Ei chiti bilakot sadharonte eta title dibo para jay. Chitikhon dear sir buli sambodhon kora hoy aru yours sincerely by yours truly buli hamorni mara hoy chitikhonor tolot to the editor the Assam Tribune with a request to publish the above letter in the letters to the editor column of his esteemed daily in the interest of public service buli eta onurodh husok bakko dia bhal jate sampadoke ei chitikhon bigyapon buli na bhabe chitir arambhotu eta got ba pattern thake পরীক্ষার প্রশ্ন কাকতত এনে ধরনের প্রশ্ন এটা দিয়া যায় রাইট এ লেটার টু দি এডিটর অফ এ লোকাল ইংলিশ নিউজ পেপার অবাউট ফ্রিকুয়েন্ট লোড শেডিং ইন দ্য ইভিনিং ইন ইয়র লোকালিটি এই চিঠিখন যেতিয়া লিখিব তেতিয়া এনে ধরনের আরম্ভ করিব যে প্রথম দফাটোত এগারী ব্যক্তিলৈ ইয়াত এই ক্ষেত্রে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ডক সম্বোধন করব লাগিব আসলতে সম্পাদকক মাধ্যম হিসাবে লৈ পেলাই দৃষ্টি আকর্ষণ করা হয় এএসিবি আই উড লাইক টু ড্র দি এটেনশন অফ দি কনসার্ন অথরিটিজ অফ দি আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড টু দি প্রবলেম কজ বাই ফ্রিকুয়েন্ট লোড শেডিং ইন দ্য ইভিনিং ইন আর লোকালিটি এট নারিকলবাড়ি গুয়াহাটি 24 ইয়ার পাছত সমস্যাটোর ব্যাখ্যা স্বরূপে কব পৰা যায় Consequently, the residents of the area in general and the examinees of different examinations in particular have been facing serious problems. May I, on behalf of the residents of this locality, urge upon you to kindly look into the matter urgently. Yours sincerely, Tapasot Nam to Dile. Tapasot to the editor, Assam Tribune Sentinel Jitoye Likhe. Tapasot with a request to publish the letter in an issue of his esteemed daily in the interest of public service. E kotha tu koi chitikhon khamoribo. গতিকে শিক্ষক শিক্ষয়িত্রীসকল আজিলৈ পাঠটো ইমানতে সামৰিছো ধন্যবাদ
1: শিক্ষকৰ অনুষ্ঠানটি শুনিলে এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু এতিয়া আঞ্চলিক বাতৰি পঢ়িছো মই মৃদুস্মিতা শৰ্মাই এতিয়াৰ প্ৰধান বাতৰিসমূহ হ'ল সমগ্ৰ বিশ্বই অনিশ্চয়তা আৰু অস্থিৰতাৰ সময় পাৰ কৰাৰ মাজতে ভাৰতে আত্মবিশ্বাস আৰু দৃঢ় সংকল্পৰে বিকাশৰ দিশত অগ্ৰসৰ হৈছে বুলি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰকাশ অসম নাগালেণ্ড সীমান্তত তেলৰ আৰু গেছৰ অন্বেষণৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰ অসম আৰু নাগালেণ্ডৰ মাজত ত্ৰিপাক্ষিক